প্রথম কমকাই টংলা পলকন আমা খামলাম থাক লমাই মশা গো কটি সি রেস নি ওয়ান ক্রু টু সাই তাই সা না টেন থয় খম সুমিয়া থা ইলাং জো থমং দান সলিওন নি সলাং রাপ তো চিরে লৈ যা ই চুনিয়াং লামা